0: শ্রোতাবন্ধু, মনুষ্য ভিতরে যেতে সুগুণ থিলে সুদ্ধা যদি তার চরিত্র ঠিক নথাই তাহলে তাকু ভল মানুষ ভাবে গণা যাই নপারে। এণু কুহাযায়, থিলে থাউ পছে গুণ হাজার, চরিত্র নথিলে সবু অসার। আকাশবাণী ভবানীপাটনা, সময় সকাল ছটা হওয়া যাচ্ছে। রিলে করে প্রচার করুছু হিন্দি ও পরে পরে ইংরেজি সম্বাদ আকাশবাণী দিল্লি।
1: জয়া ভারতী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নে কল নই দিল্লি মে কেন্দ্র সরকার কে সচিবো কে সাথ তীসরি উচ্চস্তরীয় বৈঠক কি। বৈঠক মে দেশ কে বুনিয়াদী ঢাঁচে, সম্পর্ক, সুরক্ষা, বিদেশ নীতি আর সুশাসন সে জুড়ে মুদ্দো পর চর্চা হুই। প্রধানমন্ত্রী নে অধিকারিও সে দেশ কে ভবিষ্য কো ধ্যান মে রাখতে হুয়ে দূরগামী যোজনা বানানে কো কহা। উনহোনে কহা কি সরকারি বিভাগো কে বীচ বেহতর তালমেল জরুরি হ্যায়। শ্রী মোদি নে ডেটা কে সহি ইস্তেমাল পর জোর দিয়া আর ইসে দেশ কি মহত্বপূর্ণ সম্পত্তি বতায়া। উনহোনে কহা কি বিভাগো কে বীচ সোচনে আর কাম করনে কে তরিকো মে সুধার হোনা চাহিয়ে। প্রধানমন্ত্রী নে সরকারি বিভাগো, বিশ্ববিদ্যালয়ো আর যুবাও কে বীচ বেহতর সংবাদ পর বল দিয়া, তাকি নীতিয়া বানানে মে নয় বিচার শামিল হো সকে। উনহোনে দেশ কে রক্ষা উদ্যোগ কো মজবুত বানানে আর উসে বৈশ্বিক স্তর পর আগে বড়ানে পর ভি জোর দিয়া। জাপান কে রক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি নে কল নই দিল্লি মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে মুলাকাত কি। বৈঠক মে ভারত আর জাপান কে বীচ রক্ষা আর সুরক্ষা সহযোগ কো আর মজবুত করনে পর চর্চা হুই। প্রধানমন্ত্রী নে কহা কি দোনো দেশো কি সাঝেদারি হিন্দ প্রশান্ত ক্ষেত্র মে শান্তি, স্থিরতা আর সমৃদ্ধি কে লিয়ে মহত্বপূর্ণ হ্যায়। প্রধানমন্ত্রী নে রক্ষা ক্ষেত্র মে জাপান কি কম্পানিও আর স্টার্টআপস কে সাথ মিলকর কাম করনে, খাসকর রক্ষা উপকরণো কে উপবিকাশ আর উৎপাদন মে সহযোগ বড়ানে কি সম্ভাবনাও পর ভি চর্চা কি। ভারত আজ পুণে মে 12ভি ব্রিক্স সঞ্চার মন্ত্রিও কি বৈঠক কি মেজবানি করেগা। বৈঠক কি অধ্যক্ষতা সঞ্চার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া করেঙ্গে। ইসমে ব্রিক্স সদস্য দেশো কে সঞ্চার মন্ত্রী, বরিষ্ঠ প্রতিনিধি সূচনা আর সঞ্চার প্রৌদ্যোগিকী, ডিজিটাল পরিবর্তন, নবাচার কো মজবুত করনে পর বিচার বিমর্শ কিয়া যায়েগা। বৈঠক কা বিষয় হ্যায় সমায়োজন, নবাচার, সহযোগ আর স্থিরতা কে লিয়ে নির্মাণ। কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল নে লদ্দাখ মে জম্মু আর কশ্মীর উচ্চ ন্যায়ালয় কি খণ্ডপীঠ স্থাপিত করনে কো স্বীকৃতি দে দি হ্যায়। গৃহমন্ত্রী অমিত শাহ নে সোশ্যাল মিডিয়া পোস্ট কে মাধ্যম সে ইসকি জানকারি দি। শ্রী শাহ নে কহা কি ইস নির্ণয় সে লদ্দাখ কে দূর দরাজ কে ইলাকো মে রহনে ওয়ালে লোগো কো ন্যায় আর উন্হে মিলনে ওয়ালে কানুনি সেবাও কা লাভ উঠানে মে লগনে ওয়ালা সময় কম হো জায়েগা। सर्वोच्च न्यायालय ने पूर्व न्यायाधीश आर सुभाष रेड्डी की अध्यक्षता में 5 सदस्यों की उच्च स्तरीय जांच समिति गठित की है। हमारे संवाददाता ने बताया है कि यह समिति पिछले महीने नई दिल्ली के जंतर मंतर और देश के अन्य हिस्सों में विरोध प्रदर्शन के दौरान हुई हिंसा के आरोपों की स्वतंत्र जांच करेगी।
2: समिति में पंजाब और हरियाणा उच्च न्यायालय के पूर्व मुख्य न्यायाधीश रविशंकर झा, दिल्ली उच्च न्यायालय की पूर्व न्यायाधीश शैलेंद्र कौर, सीबीआई के पूर्व निदेशक ऋषि कुमार शुक्ला और मेघालय के सेवानिवृत्त पुलिस महानिदेशक एलआर बिश्नोई भी शामिल होंगे। मुख्य न्यायाधीश न्यायमूर्ति सूर्यकांत, न्यायाधीश जॉय माल्या बागची और न्यायाधीश वी मोहना की खंडपीठ ने कहा कि उच्च स्तरीय जांच समिति कुछ मुद्दों पर प्राथमिकता के आधार पर काम करे, जिनमें सबसे अहम मुद्दा महिला प्रदर्शनकारियों के खिलाफ लक्षित हिंसा और छेड़छाड़ की कथित घटनाओं से जुड़ा है। अदालत ने समिति से कहा कि वो मुद्दों का लगातार और समय समय पर आकलन करे और अपनी अंतरिम रिपोर्ट समय पर सौंपे। समाचार कक्ष से मुनीश शर्मा।
1: राष्ट्रीय परीक्षा एजेंसी एनटीए ने कहा है कि किसी प्रश्न के उत्तर की चुनौती प्रणाली सभी विद्यार्थियों के लिए निष्पक्ष है। एजेंसी ने इसके महंगे होने की चिंताओं को खारिज कर दिया है। एनटीए ने बताया कि यह एक ऑनलाइन प्रक्रिया है जिसमें जेईई मेन, नीट या यूजीसी नेट परीक्षा देने वाले उम्मीदवार अस्थायी उत्तर में मौजूद गलतियों पर आपत्ति जता सकते हैं। एनटीए ने सोशल मीडिया पोस्ट में बताया कि अगर कोई भी उम्मीदवार किसी प्रश्न को चुनौती देता है और विषय विशेषज्ञ उस चुनौती को स्वीकार कर लेते हैं तो संशोधित उत्तर परीक्षा देने वाले सभी उम्मीदवार पर लागू होता है। और खेलों में नई दिल्ली में बैडमिंटन विश्व चैंपियनशिप में आज भारतीय खिलाड़ी पुरुष और महिला डबल्स के क्वार्टर फाइनल में खेलेंगे। पुरुष डबल्स की जोड़ी सात्विक साईराज और चिराग

শ্রোতাবন্ধু প্রচার করুছ কার্যক্রমের শেষ গীতটি শিল্পী প্রসেনজিৎ মহান্তি কণ্ঠে গীত রচনা লক্ষ্মীধর সাহু।

মেধা তালিকা বাহিছে ইথি মোট 828 জনক বছাযাই ছাত্রছাত্রী মানে আইসানু 24 তারিখ ভিতরে না লেখে পারবে। রাজ্যের মোট 31টা উচ্চ শিক্ষানুষ্ঠান 2825টা সিটি না লেখা প্রক্রিয়া চালিছে। পয়লা খেপে না লেখার্থী 1611 জন ছাত্রছাত্রী না লেখে সারিছন। 2026-27 শিক্ষাবছর লাগি রাজ্যের দুইটা মেডিকাল কলেজন 50টা লেখা ডাক্তারী সিট বড়াযাইছে। সরকারী মেডিকাল কলেজ ভাবে বুর্লা ভীমসার 50টা আও ঘরোই মেডিকাল কলেজ ড্রিমস 50টা সিট বড়িছে। এই বড়িথিবা সিট লাগি ওড়িশার 14টা সরকারী মেডিকাল কলেজন 1850 ডাক্তারী সিট না লেখা হবা। মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত জাতীয় গ্রামাঞ্চল মেধাবৃত্তি পরীক্ষা এনআরটিএস 2026 অনলাইন আবেদন সময়কে আইবা 25 তারিখ তক বড়াযাইছে। আগনু ইতার শেষ দিন 20 তারিখ থিবার বেলে রায়জে কেতেটা জেলান দেখাদেইথিবা বয়ড় স্থিতি লাগি বোর্ড তরফু ই সময়কে বড়াযাইছে বলে বোর্ড সভাপতি শ্রীকান্ত তরাই সূচনা দিয়েছেন। চলতি শিক্ষাবছরে 9 শ্রেণী পড়ুথিবা ছাত্রছাত্রী নিজর হাইস্কুলর প্রধান শিক্ষকঙ্ক জরিয়ে ই পরীক্ষা লাগি আবেদন করে পারবে। আবেদন করবার সবু সূচনা আও নিয়মাবলী বোর্ড ওয়েবসাইট BSEOdisha.ac.in থে মিলিপারুছে। পরীক্ষা আইবা মাসর 22 তারিখ দিন হবা। সুবর্ণপুর জিলাপালক কার্যালয় সম্মেলনী কক্ষন বেটি বচাও বেটি পড়াও যোজনা উপরে জিলাস্তরীয় সমন্বয় বৈঠক হয়ে জিলা সমাজ মঙ্গল বিভাগ তরফ হয়ে বৈঠক টি বাল্য বিবাহকে বন্ধ করবার লাগি ভিন ভিন জিলাস্তরীয় অধিকারী নেকরি গোটে টাস্কফোর্স গঠন করা। সুবর্ণপুর জিলাকে বাল্য বিবাহ মুক্ত করবার সহিতে টুকেল ছুঁ পাঠ পড়ে আত্মনির্ভরশীল করবারটাকে সুনিশ্চিত করবারকে বৈঠক টি জোর দিয়েছে। ভুবনেশ্বর কলিঙ্গ ষ্টাডিয়ম আইবাকাইল বিশ্ব এথলেটিক্স কন্টিনেটাল ট্যুর সিলভর মিট হবা। রাজ্য সরকারক ক্রীড়া ও যুবসেবা বিভাগ এথলেটিক্স ফেডেরেশন অফ ইন্ডিয়া আও বিশ্ব এথলেটিক্সর মিলিত সহযোগ থি ই দিনকিয়া প্রতিযোগিতা করা যাউছি। গলা বছরর সফল ব্রোঞ্জ স্তরীয় প্রতিযোগিতা নু ইতাকে সিলভর স্তরকে উন্নীত করা যাইছে। ইতার ছড়া 2028 মসিহা কলিঙ্গ স্টাডিয়াম ন হেবারকে থিবা বিশ্ব এথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ আউ এসীয় ইনডোর এথলেটিক চ্যাম্পিয়নশিপ লাগি ইটা গোটে বড় পদক্ষেপ আয়। প্রতিযোগিতা 27টা দেশ নু 187 জন প্রতিষ্ঠিত এথলেট ভাগ নৌছন। পানিপাগ উত্তর বঙ্গোপসাগর আইবা 25 তারিখ তক আউ গোটে ঘূর্ণিবলয় হবার সম্ভাবনা আছে। 27 তারিখ আড়ে এটা লঘুচাপর রূপ নেই পারে। ইতার প্রভাব থি রাজ্যর ভিন ভিন জাগান জবরনু অতি জবর বর্ষা হয়ে পারে বলে পানিপাগ বিভাগ তরফ অনুমান করা যাইছে। আবার 24 ঘন্টা ভিতরে সুন্দরগড় ময়ূরভঞ্জ কেন্দুঝর জেলান অতি জবর বর্ষা হবার সম্ভাবনা থিবান ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। সিয়াড়ে হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সকাল 6 বজে তক 621.52 ফুট রয়েছে। ইহাদে 15টা গেট দেখি ফি সেকেন্ড থেকে জলভণ্ডার নু 2,68,983 ঘনফুট প্যান ছড়া যাওয়ার বেলে 2,57,936 ঘনফুট প্যান জলভণ্ডার ভিতরকে আসুছে। এছাড়া আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 5 মিনিট থি। জুহার।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। প্রচার করুছু প্রভাত পরিক্রমা, প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপনা সুচিস্মিতা বেউরা।

0: আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার কলু স্বচ্ছ ভারত মিশন উপরে আধারিত কার্যক্রম স্বচ্ছ জীবন। এবে আসন্তু শুনিবা আধ্যাত্মিক সঙ্গীতাত্মক ধারাবাহিক শ্রী রামচরিত মানস।
1: এপিসোড নম্বর 160 160।

0: ষড়যন্ত্র করে আজি মতে পাগল করে দিয়েছ, পাগল, পাগল।
1: মো লাজা, আজি সকালু বোধে তো পেটরে মাল পানি টিকিয়ে পড়িনি কি, সেইথিপাই তো মুন্ডটা টিকিয়ে বিগড়ি যাইছি। এই 50টা টঙ্কা রখ, যা মাল পানি টিকিয়ে আগ পকেই দেখি চালিয়া, তাপরে দেখিবু সবু কিছু আপে আপে ঠিক হয়ে যাব।
0: টঙ্কা মাল পানি মানে মদ,
1: এই
0: মদ।
1: আরে পবনা, এই
0: নিও নিও তোমার টঙ্কা, মু বর্তমান রত নিরুম্র তালা ভাঙ্গি ধনিয়া নিয়ে যাবি, কাহা ছাতিরে হিম্মত অছি তো মতে আসি বাধা দিও।
1: এই তালা ভাঙেনি,
0: অলবত ভাঙিবি,
1: চাবি নে,
0: চাবি। ধনিয়া তো সেইটি খট উপরে মুহ মাড়ি পড়ছে,
1: এতর এলা তো যা ধনিয়া কু নেই মিটিং কর।
0: না আপন বি মো সঙ্গে ভিতরক চলন্তু,
1: কাহিঁকি
0: কালে ধনিয়াটা মরি যাইথিব।
1: ধনিয়া মরি যাইথিব মানে?
0: এই দেখুন আন্তি, কাঠ গড় ভি যেমি পড়া ঠিক সেমি পড়ছে, টিকিয়ে বি হল নাই কি চল নাই। দেখুন দেখুন আন্তি, তা উপরে ফণ ফণ হই গণগণিয়া মাছি কেইটা বি উড়ছন্তি, নিশ্বাস বি যিবা আসিবা করুচি না নাই কি জানি। হে ভগবান,
1: সতকু সত ধনিয়াটা মরিগলা কি? ধনিয়া, আবে হে ধনিয়া, আবে উঠো পবনা।
0: হ্যাঁ,
1: আরে এইটা কোন জমা শুনুনি।
0: হ্যাঁ তো
1: এবে কোন করিবা?
0: রক্ষে আইছি ভগবান আজি মতে বঞ্চাই দেলে, নচেত মু যদি একলা তালা ভাঙ্গি ভিতরকু পশিথান্তি না, মু পুরাপুরি মর্ডার কেসরে পড়ে যাইথান্তি।
1: আরে আগে যাই দি চারিটা ছোট ছোট গুড়ি কোঠু গোটে আনিলু তো।
0: গুড়ি? গুড়ি কোন করবে?
1: তা উপরকু পকেবা, বঞ্চি থিলে গুড়ি মারে উঠি পড়িব, আউ মরি থিলে গলা।
0: আনছি
2: আজ্ঞা স্লোগান বন, সমস্তে মাংস বাসনা সুঙ্গি সুঙ্গি না মেস করে পঙ্গত পকাই বসি গেলেনি,
1: এনে মো পঙ্গতটা উঠি দিব উপরু দ্রতনি
2: মানে
1: ধনিয়াটা বোধে মরি যাইছি।
2: এ মা, এই ধনিয়া মরি যাইছি কিন্তু কিন্তু আজ্ঞা সে তো বেহোস হয়ে পড়ি যাইছিলা, আর মলা কেমতি?
1: সতক তু আউ তাকু মারি দেনু তো?
2: আপনকর আন আজ্ঞা, মা মানিকেশ্বরীঙ্কর আন, খালি তা কান্ধরে হাত পকাই খালি প্রেম নিবেদন করিছিলি সিনা, হেলে
1: ও মানে তু প্রেম নিবেদন করিবারু অতিশয় আনন্দরে গদগদ হই ধনিয়ার হাতটা ফেল করিলা, এণু তা মরণ পাই তুই দায়ী।
2: মু মরি যাই থাইল মো বউ, আপন কইবার সিনা মো পোড়া মই তাকে প্রেম নিবেদন কলি, নহেলে কিয়া করিতান্তি মা, এণু তা মরণ পাই আপনই দায়ী।
1: এই চুপ চুপ, আই তু দায়ী কি মু দায়ী সে কথা তো পরে, আগ সে মরিছি কি নাই চাল টিকে দেখিবা।
0: এই এই নিন্তু গুড়ি।
1: হ্যাঁ দে দে
2: গুড়ি, গড়ি পুনি কোন হব?
1: ইয়ে গড়ি নু এলো রতনি, মালিক গণেশ্বর ষণ্ঢেশ্বর বেণীপুরিয়া পেই বর্তমানে গড়ি গুড়া হলা পেটেন্ট মেডিসিন, ফকির মোহনক পেটেন্ট মেডিসিন, ছাঞ্চুনি মাড় খাই মদুয়া জমিদার চন্দ্রমণি বাবু বেহোস হয়ে যাইছিলে, আর মোর এই পেটেন্ট মেডিসিন গড়ি মাড় খাই মৃত ধনিয়া মানে যদি মরিনি তবে অল্প তো বঞ্চি উঠিব। ধনিয়া এই ক ধনিয়া দুই, ধনিয়া তিন, ধনিয়া চারি, ধনিয়া পাঁচ, হলচল হোনি আউ নাইল রতনি, ধনিয়াটা নিশ্চিত ভাবে এই অধাব ত্যাগ করে চালি গলাড়ি, মো পেটেন্ট মেডিসিন

আকাশবাণী ভবানী পাটনা, শ্রোতাবন্ধু প্রচার করলেও কবি সম্রাট শ্রোতাবন্ধু প্রচার করলেও সঙ্গীত লহরী কার্যক্রমের গীতটি ওড়িয়া আধুনিক গীত। এবে আসন্তু শুনিবা কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেহীশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন, প্রযোজনা প্রসেনজিৎ মহান্তি ও ডক্টর শান্তনু কুমার রথ।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি প্রচার করেছ লুটেরা কথাচিত্রর কণ্ঠশিল্পী মোনালী ঠাকুর, গীত রচনা অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত নির্দেশনা অমিত ত্রিবেদী।

শ্রোতা বন্ধু, প্রচার করছু কার্যক্রমের শেষ গীতটি কুঁয়ারী কন্যা কথাচিত্রু, কণ্ঠশিল্পী বিনয় কশ্যপ, গীত রচনা মনীষা, সঙ্গীত নির্দেশনা মিথুন এম এস ও সত্য কশ্যপ।

শ্রোতাবন্ধু, ১৯১০ মসিহা অগস্ট মাস ২১ তারিখে জন্ম হুয়ন্তি বিংশ শতাব্দীর ভারতের অন্যতম প্রসিদ্ধ প্রাকৃতিক দৃশ্য চিত্রশিল্পী বা ল্যান্ডস্কেপ পেইন্টর এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব নারায়ণ শ্রীধর বেন্দ্রে। পুনি ১৯২৭ মসিহা আজির দিনরে জন্মলাভ করতে স্বাধীনতা সংগ্রামী সমাজবাদী নেতা তথা ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের পূর্বতন রাজ্যপাল বি সত্যনারায়ণ রেড্ডি। হিন্দি, তেলুগু এবং তামিল সিনেমারে কাম করিথিবা জনাশুনা ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ভূমিকা চাওলাঙ্কর জন্ম হয়ে ১৯৭৮ মসিহা আজির দিনরে। পুনি ১৯৭৯ মসিহা আজির দিনরে জন্ম হুয়ন্তি অরুণাচল প্রদেশের প্রমুখ নেতা তথা মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

0: ঘাসকে ঘিচি করি ক্ষেত নে একা কাদনে তাকে তুপি দেলে সবুজ সার হিসাব নে কাম করবা। ইঠানে আর গোটে বড় কথা আমি ধ্যান দিয়েছিমা যে ঘাস দমন করবা কাজে আমার চাষিদা মনে কেনছি রাসায়নিক বিষ প্রয়োগ নেই করবা কথা। ইটা প্রয়োগ করে ঘাস মরবা সাঙ্গে সাঙ্গে আমার ধান গছর চেরকে বি নষ্ট করে দেবা, যেটা কি আমার ধান গছ বড়বাকে বাধা সৃষ্টি করবা। আজিকালি আমার চাষনে খস সার গোটে অতি আবশ্যক জিনিস হয়েগলানে, খস সার খণে নেই দেলে চাষবাসার মনে নেই হবার। হেতির কাজে বলি আমি নানাদি প্রকার সরকারি সার সব বি ব্যবহার করছু। হেনতা আমার শির পদ্ধতি নে ধান চাষ কলে বি জৈবিক খস সার খণে বনে করে দরকার হবা। ই জৈবিক খস সার প্রয়োগ কলে কাহ হবানু অণুজীব মানকর সংখ্যা বড়বা আর মাটির উৎপাদন শক্তি বি বড়বা। মাত্র কীটনাশক আর রাসায়নিক সার যদি প্রয়োগ কলে ইয়ে অণুজীব মনে মরি যাইসন, যার ফলে কি আমার ধানে অধিক রোগ পোক গলা লাগছন।
1: শুনিলে কৃষি সূচনা উপরে আধারিত কার্যক্রম চাষর কথা।

0: দুইটা উপায় আছে। প্রথম অধা দাড়ি কাটি পারিব।
1: আউ অন্যটা?
0: আরে ডিজিটাল পেমেন্ট কর ইউপিআই দ্বারা।
1: এই দেখ ভাই, ইউপিআই তো বঞ্চাই দেলা।
0: গোটে কাম কর, ফেসিয়াল বি করে নিও, ডিজিটাল পেমেন্ট করে দেব।
1: ভারত করে ডিজিটাল দেয় প্রদান
2: সহজ অটে, প্রতিদিন নেণ দেণ।

0: It had approved the scheme last month with a budgetary outlay of 62,500 crore rupees. The scheme tenure will be of 5 years from 2026-27 to 2030-31. The MPMS has two target segments, including incentivizing mobile phone manufacturing and supporting Indian mobile phone brands. The government has said that a total of 29 foreign direct investments, FDI, have been reported under the revised framework till yesterday, involving proposed FDI of more than 4,800 crore rupees. These investments span a range of sectors, including infotech, AI, information and communication, manufacturing and pharmaceuticals, among others. The Minister of Commerce and Industry said that the 29 investments have been reported by investors based in Mauritius, US, South Korea, Japan, Singapore, Luxembourg, and the Cayman Islands. Union Home Minister Amit Shah inaugurated and laid the foundation stones for several projects worth around 189 crore rupees at the headquarters of the Sashastra Seema Bal SSB in Siliguri, West Bengal today. Mr. Shah stated that since the BJP government came to power the centre, the welfare of personnel responsible for border security has been given utmost priority. He highlighted that the SSB is performing the challenging task of guarding open borders with countries like Nepal and Bhutan, calling it one of the toughest duties. Mr. Shah also inaugurated an exhibition on Bharatiya Nyaya Sanhita in Siliguri. Health and Family Welfare Minister J.P. Nadda today reviewed the prevailing situation and preparedness for H1N1 influenza in the country with particular focus on the national capital. The ministry informed that Mr. Nadda emphasized the need for continued vigilance, robust surveillance and proactive preparedness with close monitoring of influenza trends. The government has assured that adequate sugar stocks are available in the country to meet domestic demand despite lower than estimated production. In view of the recent price rise in sugar, the government has taken a series of measures to ensure sufficient sugar availability and maintain stable prices for consumers. The Minister of Consumer Affairs, Food and Public Distribution said that it is closely monitoring the situation. Legendary Uriya playback singer Pranab Patnaik, whose distinctive voice captivated generations of music lovers, passed away at the age of 88 in Bhubaneswar today. With a career spanning over 5 decades, Patnaik sang more than 200 films and collaborated with several celebrated national-level singers. He was a 7-time Odisha State Film Award winner and a recipient of the prestigious Jaydev Puruskar. In the BWF Badminton World Championships, India's Trisha Joly and Gayatri Gopichand have stormed into the women's double semifinals and assured the country of a coveted medal at the prestigious championship. In hockey, the Indian women's team will take on the Netherlands in the opening match of the second pool phase of the FIH World Cup in Amsterdam, the Netherlands today. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু এটি আপনার কার্যক্রম সম্পর্কের সূচনা দেওছু প্রথমে চলিত অধিবেশনর আজ সন্ধ্যা 6:30 আদিবাসী গীতক্রমে প্রচার করবু দেশিয়া কন্ধ গীত পরিবেশন করবে কস্তুরী মাঝি ও সাথী ওড়িশা জীবিকা মিশন উপরে আধারিত প্রায়োজিত কার্যক্রম রাতে 7:00 এবং রাতে 7:25 জিল্লাঞ্চল ক্রমে ভদ্রক জেলা সম্পর্কে কার্যক্রম দ্বারা লিখে শুনেবু আকাশবাণী কটক কেন্দ্র আম প্রিয় কৃষক ভাই ভী মানুষ কার্যক্রম চাষবাস প্রচার করবু রাতে 7:30 রাতে 8:00 গীত গজল কার্যক্রম আজ কার্যক্রমের শিল্পী হচ্ছেন পঙ্কজ দাস রাতে 8:15 প্রচার করবু আঞ্চলিক গীতক্রমে কতটি সম্বলপুর অঞ্চলের গীত শিল্পী রাজেন্দ্র কুমার মিশ্র ও উষারাণী বারিক রাতে 8:30 স্পোর্টস গান রাতে 9:16 স্পটলাইট রাতে 9:30 করেন্ট এফেয়ার্স কার্যক্রম সব রিলিক শুনেবু আকাশবাণী দিল্লি শ্রোতাবন্ধু অনুরোধে প্রচার করবু ওড়িয়া কথা চিত্রর গীত রাতে 10:00 রাতে 10:30 শাস্ত্রীয় সঙ্গীতের কার্যক্রম এতে শুনবে শিল্পী গিরিজা দেবী শাস্ত্রীয় গায়ন শিল্পী পরিবেশন করবে রাগ দেব গান্ধার ଏ ଥିଲା ଚଳିତ ଅଧିବେଶନର କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଏଥର ଆସନ୍ତାକାଲିର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆସନ୍ତାକାଲି ଶନିବାର 6:10 ପ୍ରଚାର କରିବୁ ଭକ୍ତିଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ବନ୍ଦନା ବନ୍ଦନାର

জোহার গো মা ডুকরি বুড়ি বেশ পুড়ে তোর গুড়ি, জোহার গো মা ডুকরি বুড়ি বেশ পুড়ে তোর গুড়ি, তোর না ধীর গীত গাছে তোর।

0: নাহিঁ
1: সতে
0: শিখ পর্বতে বন্ধ গটে আছে কে দেখিবার নাহিঁ যেতে জীবজন্তু পানি পিউ আছে যেতে জীবজন্তু পানি পিউ আছে

কমলা ফোলা ছেড়ালে, কমলা কমলা বতিসি, কমলা কমলা ফোলা ছেড়ালে, কমলা ফোলা ছেড়ালে, সে কমলা।

আদিবাসী গীতি ক্রমে প্রচার করলু দেশীয় কন্ধ গীত। আকাশবাণী ভবানীপাটনা পরবর্তী কার্যক্রম রিলিক শুণুছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: এ চৈতু,
1: হ্যাঁ লেগড়ু দাদা,
0: হ্যাঁ পড়া বেলুরে বাবু তোকে জগিছে মুই তা বলছে।
1: তুই দাদা কথা কইছ কেন করবু কো যে দাদা, তুই পহলা মোর জুহার টিকে ছিন।
0: হ্যাঁ ছিনলি ছিনলি রে বাবু। এ তে নুয়া ফোন গুটে ঘিনিছে দেখ।
1: হ্যাঁ এটা স্মার্ট ফোন গুটে বোধে।
0: ও হই রে বাবু,
1: হ্যাঁ
0: ইনে গানা বাজনা দেখবু,
1: হ্যাঁ
0: সিনেমা বি দুচে,
1: হই হই
0: আর খবর বি ইনে দুচে, ফোন বি করি পারবু। আর কা সুবিধা আছে বলুছন যে বাবু, ইনু পরে তুই জেনে।

0: পাহাড়ের দূরের লোককে পুনি তার ফটো পুনি দেখবো আর তার সঙ্গে কথা পুনি হি পারবো।
1: হয়ে পরে দাদা আজকাল দেখ এটা হচ্ছে স্মার্টফোন।
0: হ্যাঁ
1: হ্যাঁ আজকাল গাঁ গাঁ নু শহর পথে সবকর ঘরে গুটে গুটে স্মার্টফোন হেলা না।
0: হ্যাঁ বাবুরি এটা তো মুই পহলা করে ঘিনিছে বললু যে আজ মুই ইনকে আইবার মুখিয়া কারণ হেলা। এটা কেনতা করি চলাচলি করবি আর কেনতা করি ব্যবহার করবি থনে বতাবু বলেছে না
1: দাদা। দেখ ফোন তো ঘিনলু
0: হই
1: তার সঙ্গে তোকে আগ সিম গুটে ঘিনবাকে পড়বা।
0: হ্যাঁ ফোন ঘিনিছে
1: হই তো সিম লগালে
0: হ্যাঁ
1: হেনে আমার ইন্টারনেট থিবা।
0: হ্যাঁ
1: হ্যাঁ ইন্টারনেট পয়সা আছে
0: হ্যাঁ
1: বইলে আমার ইন্টারনেট চালবা।
0: হ্যাঁ
1: হ্যাঁ তো ইন্টারনেট চাললে আমি যেতে সবু সুবিধা আছে সে ফোনে ভিডিও কলিং হেলা কি নানাদি অ্যাপ্লিকেশন মানে আছে হেটা ফোনই খুলি হবা।
0: হ্যাঁ বাবুরি দেখ পছর কথা পছে আগলি মোর কথা শুন।
1: হ্যাঁ
0: ই যেন ফোন ঘিনলি বললু এটা মুই তো গোটে চাষি হ্যাঁ
1: হ্যাঁ
0: চাষি ভাই দাদা মন কি মা ভন মন কি ই ফোন কেনতা করে সাহায্য করবা সেটা আমাকে কহ।
1: হ্যাঁ দাদা দেখ সবকর লাগি ভিন ভিন প্রকার অ্যাপ্লিকেশন আছে ছুয়া মানকে পাঠ পড়বার লাগি তাঙ্গর পাঠ পড়া অ্যাপ্লিকেশন আছে।
0: হ্যাঁ
1: হ্যাঁ আমার চাষি দাদা মা ভন মানকর লাগি
0: হ্যাঁ
1: আমার চাষি লাগি অ্যাপ্লিকেশন মানে ফুনি আছে।
0: আচ্ছা অ্যাপ্লিকেশন বলে রে বাবু কাটা বলে হেটা কোন
1: দাদা হেটাকে সফটওয়্যার বলছন।
0: হ্যাঁ
1: হেটা গুটে অ্যাপ্লিকেশন আছে
0: আছে
1: হেটা নিকে গলে আমার যেতকি সুবিধা মানে আছে বললু আমি তাকে জানি পারমা যে দাদা তুই যেন পচারলু চাষি মানকর লাগি। হ্যাঁ আমার সরকার ফুনি ভিন ভিন অ্যাপ্লিকেশন করিছন আর সে পোর্টাল মানে ফুনি করিছন ওয়েবসাইট মানে বল।
0: হ্যাঁ
1: সে ওয়েবসাইট মানকর নে আমার চাষ বাস সম্বন্ধীয় সবু সূচনা আছে
0: বাবুরি। মু তো গুটে দিনে তুই এত গুড়া কথা কইবু বলে মু নেই জানে বললু
1: দাদা
0: যে শুন তো তোর পাখে এই বি বল সবুদিন আর খনে খনে করে তুই মকে বুঝাবি।
1: হ্যাঁ বুঝাবি বুঝাবি যে দাদা মুই তো বুঝাবি যে মুখিয়া জিনিস আর বি যেতে জিনিস আছে এ সবু বিষয় নে জানবার লাগি আর শিখবার লাগি আমার আজ গুটে বিশেষজ্ঞ দিদি আসুছন সে এই সব বাবদ নে আজ পুরা টিখি নিখি করে সব কইবে।
0: আমার বিশেষজ্ঞ দিদি আইবে
1: দিদির সঙ্গে মুই টিকে কথাবার্তা হেসি
0: তুই কথাবার্তা হেবু
1: রে
0: বাবু মুই দিদিকে তো নেই চিনি বল যে তুই দিদির সঙ্গে ইনে কথাবার্তা কর মুই হেন বসি করি কলে কলে শুনুছে।
1: তুই ফুনি শুন আর বি আমকে যেতে চাষি দাদা কোকা বুয়া শুনুছন সবাই ফুনি টিকে শুনন আর জানন।
2: সমিয়া বদলুছে তার সঙ্গে সঙ্গে বদলুছে আমার রহন সহন চালি চলন। যুগ আধুনিক হোচে আর নোয়া নোয়া বিজ্ঞান রো উন্নতি ফুনি হোচে। আজকাল সবকর ঘরে ঘরে মোবাইল হেলানা আর পাঠ পড়ানু অফিস কাম সবু ফুনি মোবাইল থি হোচ। আজ হেন্তা গুটে বিষয় ওড়িশা কৃষকঙ্কর লাগি স্মার্টফোন অ্যাপ আর সরকারি পোর্টাল বাবদ নে জানমা। আমার সঙ্গে অছন আমার বিশেষজ্ঞ দিদি মধুছন্দা কিষাণ ম্যাডম। সে সহকারী অধ্যাপিকা অছন কৃষি পরিসংখ্যান বিভাগে ওইউএটি ভবানীপাটনা কলাহান্ডি ঠানে। তো পহলা আমার বৈঠককে স্বাগত করুছে দিদি জুহার।
3: নমস্কার।
2: আজকাল তো দেখুছু সবকর পাখে মোবাইল আছে তো আমি ফুনি হেন্তা তার বিষয়ে বহুতটি জিনিস আপনার জানবার লাগি চাহুছু। তো পহলা মুই জানবার লাগি চাহিমি আজকা সময়াথি গোটে চাষি ভাইর লাগি মোবাইল কেতে উপযোগী হি পারবা।
3: আজ্ঞা আপন দেখন্তু আজিকালি সবু জিনিস অনলাইন হয়ে গলানি সমস্ত পাখরে গোটে গোটে ফোন আছে। ফোন তো নুয়ে স্মার্টফোন আছে ছোটরু নেকি বড় ব্যবসায়ী টু নেকি চাষি সমস্ত হাতরে গোটে গোটে ফোন আছে। তো মু কইবি ফোন কেবল মনোরঞ্জন পাই নুহে যদি চাষি ভাই মানে চাহিবে তেবে সেমানে পানি পাগ বিষয়ে জানি পারিবে ফসলরে কোন রোগ পোক লাগুছে তা বিষয়ে জানি পারিবে ও সরকারক দ্বারা যে যোজনা সবু তাঙ্কু যোগাই দেয়া হচ্ছে তা বিষয়ে মধ্যে জানি পারিবে তা সহিত বাজার দর বিষয়ে মধ্যে জানি পারিবে।
2: নিহাতি ভাবরে দিদি বহুত বঢ়িয়া কথা কইলে আপন যে গুটে চাষি ভাইয়ের লাগি মোবাইল কেতে জরুরি হি পারবা। আর গুটে জিনিস দিদি যেনটা আমার ওড়িশা সরকার কৃষি বিভাগর মোবাইল অ্যাপ মানে আছে সে অ্যাপ মানকর বিষয় থি আমার চাষি ভাই বোন মানে কেনতা জানি পারবে তার বাবদ নে টিকে কইবে।
3: যদি আপন জানিবা পাই চাহুচন্তি তো আপন গুটে টোল ফ্রি নম্বর আছে আমার আম কৃষি কহি 155333 কু কল করি পারিবে ইয়া পাই আপন কিছি পয়সা লাগিব নাহি আপন সেটারে কল করি পচারি কি জানি পারিবে কোন কোন অ্যাপ রহুচি কি পোর্টাল রহুচি তা সহিত যদি আপন ফোন করি পারু নাহান্তি আপনক অঞ্চলরে থিবা যো কৃষক সাথী VAW কিংবা যো কৃষি অধিকারী আছেন্তি তাঙ্ক সহিত মধ্যে পরামর্শ করি পারিবে তা সহিত আপন জানিতেবে জনসেবা কেন্দ্র সেটারে মধ্যে যাইকি আপন পচারি পারিবে সূচনা নেই পারিবে তা সহিত আজিকালি সরকার বিভিন্ন ব্লক আউ জিলা স্তরে করছেন্তি কৃষি মেলা সেটারে মধ্যে স্টল লাগুছি তা সহিত আপন মানে জানিতেবে কৃষি বিজ্ঞান কেন্দ্র সেটারে মধ্যে ট্রেনিং